যন্ত্রের সঙ্গীত তাবিরে মৈরাংখান বিশেষজ্ঞ মেন্ডোলিন তাবিরি বাসি আকাশবাণী ইম্ফাল গে কলনা চ্যানেল নি হৌজি গাকি মনগ দেলি থেকে রইলে এটা সামাসার প্রভাত মর্নিং নিউজ আমাদের আওয়ান উপলম দগুই ওবে ইংরাজ দ পাও শিলং দগি রইলে এটা মতামত ওইন ফং পিরাকানি

আকাশবাণী ইম্ফলগে ইন্ডিয়ান মিউজিক অডিশন বি ফ্রেশ কে অনলাইন এপ্লিকেশন ফর্ম থাজিন বিকিবসিংনা এডমিট কার্ড লৌবিরনবা লাগলিব অগস্ট কি তাং মঙ্গা দিগি তারা নিথুই পাওবগি মানুংদা অফিস আওয়ার মতমদা মিউজিক সেকশন দা লাগপিনবা নিংসিং জারি